নমস্কার, ই আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটারে, কিলো হার্জ 1233-এ কচ অনুষ্ঠান জাসিং প্রচার দন্ত নাথেম টুনি মড রংনা আনি কান চিকমি নমস্কার আর হাপাক ভরা পেলেমান্নি হাউটো অকত্তায় মনপিনি 6:30 আরো 40 সেকেন্ড তিনি সোমবার আগস্ট মাসিনী 31 তারিখ আর ভাদ্র মাসনি 13 দিন নিং নিনি জাসিং অনুষ্ঠান আরম্ভ রেখত ইয় পেলেম করসারি দিয়া করসারিয়া দংযোগ চানাবা হারাই নিয়া বহুত সজা কিন্তু চানাবা জিতাই নিয়া বহুত কষ্ট ই করসারিও বাক্রামং ডক্টর APJ আব্দুল কালামা সতরং অনুষ্ঠানে ফই আগৈ লিতং তিনি প্রথমে নাথেমনা হাউত সারদা দেবী কোচিনী হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংযোগ তলাই নাং।

সারদা দেবী কোজিনী হুরাঙে চাই অপর নাথেমনা মানজো, তাই অনুষ্ঠানে আপারং নাথেমনা মান্না, নিপেন্দ্র কোসানী হুরাঙে গেসেক চাই, চাই সারিয়া দংজো, সাগুঙ্গা যে প্যানে ঘাপনি হাদাম।

নিপেন্দ্র কৌশানি হুরাঙে চারু আপনার নাচে না মানজ তাই অনুষ্ঠানে গচংজ গেসেক স্বাস্থ্যকর করণী বিষয়া দংযোগ ডায়াবেটিস বেমার আর ডায়াবেটিস বেমারও নিং বেজাতকা দমন রেকিমং টাননা মান্না ওয়ানি উপায়নি বিষয়ে বাকনা এলা ডায়াবেটিস বেমারা দোয়া জিসময় কি নিনি কানেনি ব্লাড গ্লুকোজ লেভেল বা ব্লাড সুগার লেভেলা জিসময় তামটেন বিশিকা পিরং ডুঙ উসময় ডায়াবেটিস বেমারা কানে জন্ম দোয়া ব্লাড গ্লুকোজা দংযোগ নিনি কানো টাগতকা রাখাইতেননি জন্মে দরকার আর জনিং মানা ব্লাড গ্লুকোজ হিসাবে নিশানি কাকি দিয়া ইনসুলিনা দংযোগ গেসেক হরমন আর ই হরমনা প্যানক্রিয়াসে জন্ম দোয়া আর নিনি সানি কাকি থাকি গ্লুকোজ থিমনিয়ে সাহায্য রেখা আর নিনি কান রংনা টাগতকা রাখাই টানা ডায়াবেটিস বেমারা তিনটে রকমেনি দোয়া গেসিকা দংযোগ টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিসে নিনি কানে জিও ইনসুলিন জন্ম দেওয়া প্যানক্রিয়াসে ও নিনি ইমিউন সিস্টেম হেসা রেক বাকায়া টাইপ ওয়ান ডায়াবেটিসা বেশিরভাগ সাবেদ রঙে আর কম বয়সনি মদ রঙে মানা কিন্তু যিকোনো বয়সেন টাইপ ওয়ান ডায়াবেটিসা দংনা মানা তারপরে দংযোগ টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসা দেওয়া জিসময় কি নিনি কানে ইনসুলিনা থেমনা মানচা আর ইনসুলিনা পেলেমকা আপনি কাম রেখনা মানচা উসময় টাইপ টু ডায়াবেটিসা জন্ম লাগা আর লাস্টে দংযোগ জিস্টেশনাল ডায়াবেটিস জিস্টেশনাল ডায়াবেটিসা জন্ম দেওয়া মাঝে সাজে জিসময় মজ্জু মর রং কানে তোয়া আর ই ধরনের ডায়াবেটিসা বেশি ভাগেন সাবেদ জনম দুংনি পরে মাকালিয়া যাইনিকি জিস্টেশনাল ডায়াবেটিসা দেওয়া অরংনি পরে বন টাইপ টু ডায়াবেটিস দংনানা চান্স তোয়া ডায়াবেটিস বেমার বেজাতকা কন্ট্রোলে রাখায় না লেগিয়া ও বাকনা এলা দিননি জুদিনিং এক্সারসাইজ রেখা তাহলে নিনি ব্লাড সুগার লেভেলা কন্ট্রোলে তোয়া বিশিকা নিসম যাবা আর থাইনা সানা লেগিয়া ডায়াবেটিসও কন্ট্রোলে রাখায় না জন্যে টিকা পাঙাসান লিঙ্গনা লেগিয়া যাতে বেশি দুন ব্লাড সুগার লেভেলা দূষণী দিয়া দুটিলিয়া আর বেশিকা টেনশন আর চিন্তা রেখনা লাগিচ্ছে টেনশন বেশি লানাং ব্লাড সুগার লেভেলা বাড়াই লিয়া ওজন্যে টেনশন কম লানা লেগিয়া যাইনা ইনসুলিন লানিনি দরকার অরং ইনসুলিন লাইমুং ডায়াবেটিস ও কন্ট্রোলে রাখাই তান্না মানা আহারেকা আপারং ডায়াবেটিস বেমানি বিষয়ে রিঙিমু আপনি ডায়াবেটিস ও কন্ট্রোলে রাখাই তান্না মানা আর আপনি স্বাস্থ্য ও যাতে পেলেমকা রাখাই চলাইয়া আপারং অনুষ্ঠান নাথেমনা মানতো আকাশবাণী তুরা কেন্দ্র থাকি চাই হুকাঙে নাথেমনা মান্না গ্রহণ কৌশানী হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংযোগ নিনি আমে আওয়া রং।

গ্রহণ কৌশলী হুরাঙে চায়ু আপর নাথেনা মানযোগ তাই অনুষ্ঠানে আপরং নাথেমনা মান্না নেপালিন কৌশলী হুরাঙে গেসে চাই চাই সারিয়া দংযোগ দুম দুমা কচ মুকরং।

নেপোলিয়ন কোসানি হুরাঙে চায়ু আপন নাথেমনা মানযোগ অনুষ্ঠাননি শেষে আপার ওনা নাথেমনা হাউতো নিতুল কোচ আর ওয়ানি দলনি হুরাঙে গেছে চাই চাই সারিয়া সুক্ত্রা আর সুরহাউত্রা শ্রী নির্মল কোসা চাই সারিয়া দংযোগ গেসেক মনোপান্না নিং সাম তংনা।

নিতুল কোচ আর ওনি দল নি হুরাঙে চাউ আপনাথ না মানযোগ নিনি জাসিং অনুষ্ঠানীয় কটব হরি ফুইযোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপার মু দবগনি করা হবি মু ইয়েন তানযোগ সবনা নমস্কার ইয়া অল ইন্ডিয়া রেডিও চূড়া।